স্মর জেফ নথি ফিওত বি বন্ধুক রথুর স্মর জেফ মনোবিনী সংশীরি সসবে খ্রিস্তস।